আরম্ভ হইল। অপয়স অসস্কারা কি ভেজা ভারাবি মানুষ অসেবনা কি মানুষি নতমস্ত হইল। শিষ্য অসেবনা কি জড়া শিখ হইল। প্রেম অসস্কারা কি জগ প্রেম হইল।